0: দেখো, সক্ষমতা দেখো, কাজই করতে দেখো।
1: পাঁচ মিনিট দুটো দেড় আসতে পারে চা খাব, বাসে কিষাণ চুক্তি লাগিয়ে।